আরে নুবং গং তো নাম মতন চি রং তুপি লমজন মো আলং তুম কুম তংলা মতন চি রং তুপি রেম না লং ফ্রে লং লোদ গোরেন কুমদন কা থান মো বোম সপন রে ইন মিনমি ছমনি লম দো সেনো

ঙ্গান বা পংভেবা চা তেন কৌরবিং সংসংবাম্বক মেজু গুয়ং আইন সুখিমু ইনুমেশন ফর্ম হামা থিমবেমু চিফ ইলেকটোরাল তুতু রাজ যাদব রে ইং লাম্বা চুমলুং চৌগুয়ং কম্ভাপা তুংর আইন বা তেঙ্গপি বা ইংহং খা কপমু চুত আল খেমলাবা খেমলামাশিরে তগি ঠিকসিগে পা সাকথিমি বেপমু সামমেপা দেও প্রসাদ ইয়থুংরে কুইকলা ও হকপারে সামলুথিক তুদুংলাপতা খেপসুমং নিংবা তামসুম

আঘেপ সিমলা আবাচ্ছে হাকপারে সামলো চুরে আল ইয়ামো আং খেমলাবা খেমলামাশিরে তগি সামেপা দেওপ্রসাদ ইয়াকটংরে কুইকলাও হাকপারে সামলো তন্দুংলাপাতা খেপসুমাং নিংবা তামসুম।

আগে সুমরা আবছে হাকপারে সামলো সামমেপা দেওপ্রসাদ ইয়াকথংরে গুইকলা ও চুরে আল সাফা দিক সাকথিমি বা থিমবে ইন নাবসুমং সাবচেং থিক খেপসুম সাবচেং রেন থামিং বা ওয়ানাম রেন থংসেপ সেফ এনভাইরমেন্ট ওয়ানাম মিন লভ থিক আনি মেনছাম ইয়াবমিরে হিংমনু চাহা বা ওয়ানামরু কন ওয়ানাম মিন আনি মেনছাম ইয়াবমি রেরক মেনং ইকসা খাম্বে কো কেওয়া বা থকসা পেসা সিংসা সিংবুং কেরেক কেরেক হিংবেদ কেওয়া বা রে ইয়েকপা ওয়ানামরু ওয়ানাম রেন তংসেপ ইয়েনি তংবে নান ছিং থিকং ফংসি নু নোগিপাং নেছি রে পরমাঙ্গি মেজোগুয়াং ওয়েগর তংবে নান ছিং থিকং ফংসি নু নোগিপাং সুমসি ইয়েনি গাছি রেরক তুমদুম রেন কুহেক চোকমা মেহেক তুয়াং ওয়া কন ওয়ানাম রেন তংসেপ ইয়েন থিয়াং মেমেন্দুবে ভেলে ওয়ানাম মো কেদা বা চেয়াম্বু আতিনিন হেনজিক ওয়ানাম রেন কুরেক সিং তাম্ভুং মেংবা সেনছিংবা ইয়েন চাওয়া রেন কুসুন নু চিমেংবা বা তংজেম সমদাং চেয়াম্ভো মেজোগুড় মেদারে নেনরক বাং কন থিম্বে ইন তংবে ধকমা মেমেন্দু মেয়ুদুয়াং ওয়া আল খারাকং মেমেন্দু আং বা ওয়ানাম মিন নো বা নু সে সংসং বা ওয়ানি ভগড আনি মেনছাম ইয়াবমি রে হিংমন নং সে সংসং বা পো মেনছাম ইয়াবমি রে রকমেনং কন ইকসা খাম্বে কো কেওয়া বা বা থকসা পেসা সিংসা হারে নং হিংমন ইন নো বা পো খা হেকেলে চোগুলে ওয়ানাম মিন সে সংসং বা কপমা ইয়েক পা ওয়া কন ইকসা খাম্বে কো কাকনু তগি গ ওয়ানাম রেন তংসেপ চোকমা সারিকে ইয়েক পাওয়া থিয়াং ভেলে ওয়ানাম তংসেপ চোকমা গড মেনছাম ইয়াবমি রে হিংমনি নোরিকাং হাংলো কেরেক নুলে তগি ওয়ানাম মিন সেপ মেন আনি মেনছাম ইয়াবমি রে হিমসিগাং নুপু ওয়ানাম মিন সেপ মা কপমা ইয়েক পাওয়া কেদা বা ওয়ানাম মনা রে হিংমন থকসা পেসা হারেন হিংমন রো আনি হিম সিগং নুই ওয়ানাম রেন তংসেপ আজোগুমনি ভগড ওয়ে পাখা আংখা হেকেরিকে ওয়ানামিন তংসেপ চোকমা সুক্তেত খা খেন আনি আজোগুম বেন মেনিসু আং ওয়ে হারে আং মিহু সিং কুনি আং খা খেমবা এ চোকমা মেহেকতু খা হেকেরিকে ঠিক নু নেচি নেচি নু সুমসি ওয়ে ইয়রিক মেনছাম ইয়াবমি রে আং চোকমা মেহেকতুলে ওয়ানাম রেন কুসেপ পোং মেপমো চাতুর পেক আর ওয়ানাম রেন তংসেপ আখিরিক চোকমা সুক্তেত ভেলে কাকনু তগি গ আনি সিংসা হা চেপমা খকমাসি মেনু নেন খামদোক হিম হা ইয়ারিক তংবা চোকপাংমাসি মেনু নেন খা হেকিরিকে ইয়ম্বা জং হিম হা চোকমা মেনু নেন থেয়ং ভেলে খেন জং হিম মেজোগুবা তেন হা মোয়াং কাকনু নানু কটনা কেয়ুংবা কেরেক সিংসা হা মেজু মেজেপ্তু বালে চোগুলে অকে বা ফেনিয়াম্ব কিনাং লেপমাসি কেবং বা পোং খা হেকে আংরক ওয়ানাম মিন আনি সেপমাসি সুকেতেপা পোং সিংসা হা লেপমাসিলে ওয়ানাম রেন লাগিরক মেনাং আনি মেনছাম ইয়াবমিন হিংমনো নো বা পোং সেসে বা সুরিত খোদেন খেম্বারক মেনাং

আলো খারাক আগেপ সুমলা আবছে নুসিচান ইয়াকথুং থিংবে আলো ইনসেবংবা মুকলাই পিসিক ইনচিপা নাসি মুক্তিয়ান সুমবং পে মুপেকনা ইতু আলো আনিগিয়াং কপমনু তান্দি খারাক লেলাগি সেমুই নাকতেকে আলো সফাং পাঙ্গে।